บัญชิมจิงเคนยังกิจิงตาจงอุลับบาบัดบันปะทะกิบอร์ปเนียดิสตริกบัดกินชิมเคียบัดไอกิลาจิงยาดาบัดจิงยาราบกัดคุมกิจิงยาทุกับเมกลายสเตทดิซาสเตอร์แมเนจเมนต์ออธอริตี้ไลฟ์ผู้อาร์ตลิกิชนองหักเล่งกิจลาคลาชักตานากิจิงเทอร์อุสลับหากันกัตเตโยบันึงกงอุไนตุงอุกันรัดกองกัลสังมาวลาบันจอร์บัดีบันดันกิจิงยาเทรย์ลังกับเบย์จันหักเล่งกิบอร์ดิสตริกกิกันนนไอจิงยาราบบัดอันกิบล็อกบัดคิวิกิตนัดบัดเด็กมีขนังบันพันติกนายากิจิงชิมเคียKatnat IMD keloong bakan don gejeng hap selap kebajur rekeleng kibenta jong ketahan cetei bat mingi jong keri hagini kisau nesan sengi banuan. Ustaz Sains jong ke IMD u Dr. Naresh uloong bak gejeng hap selap kebajur bah kebapalat eka katar sentimeter kelak bandon haki benta jong ketahan cetei lam mingi hagini kiar sengi banuan. Kani kekubor kawan cepi naga akajwani shilong.Nak akashwani shillong ini beteng biang ya ka kubor. Kat sanut kinong jenguk kai pertahin India kelayap hadian bekawai keliang kalakala hajan gadul nong fukwok ha Vietnam hinin kesengi. Ka embassy ke India ha Vietnam kalapinti kena bakini ke bayap kikentup ya kat lai ngut kishenrang bat arngut kikentai. Kini ke bayap kidina Tamil Nadu, Andhra Pradesh bat Kerala. Kani keliang kalakit ya lai pun rungut kibriyo. U menteri rang baaduk ke Lawan penpoi yang kilai telik trofi jong ke Duran Cup ke basis pak lai pusan ha kenong bak shilong ke basedang yang kejengik lenti ke trofi syak ke jelah syawa kejeng sedang jong kena kelumpung ilai kai ke barim e ha ke doba Asia. Yang kini ke trofi la play yang kejengik lang berapa penlong ha ke State Convention Center ha shilong henin kesmi. Ha kini kejengik lang lawan benih syempentah duk menteri ketenat sport ke jelah ubak wailat miki shilah bat kiwe-kiwe. Ke Indian Oil Duran Cup ke basis

ni reka akash vani shilong bat parlok nang sngap hagni ga puan nang ping sngu shpi yaki program ba phinse asngu ta boro shi jamni nagani station te sa shi phong por ka ta ka por san shpo wa phinse asngu yak program shriksha git hag ba phinse asngu yak jing wa na ki film hindi ba phair phair garu program ga man shpi hag por san sa pho hagni ga program phinse asngu yak jing wa ai ngu jong ni ching gam manin bat na I cheren sangma খবর রাখতে গরুর মানুষ হাকাপন রেলালা সামিনেন হাকাপন রেশপুয়াং নলাম শফি এক প্রোগ্রাম জানতিয়া হাকবা ফিনসি অসনোবি কি কাটু কানে কি জিংরাই আইনো না ই লিংকেট বাই লিংডো কি খবর রাখতে জানতিয়া কি মানুষ পি হাকাপন রুসব হো মিনেন হাকাপন রুসন ফোক মজুয়ান মান লাগা সিং কি প্রোগ্রাম কি সাউ সময় বাট হাকা প্রোগ্রাম কি সাউ সময় বমন্তাগ জানমিত ইরে নলাম শফি কি জিংরাই আইনো না ই ইভেন স্টোন ওয়ালাং হাকপর নিউ আর ফোন নলাম শফি